0: ওকে দেখ মালকোবিন্দিস রে নে মা কা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরেশন আবার মালকোবিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জুভেন্টুডি মেহে সাইডে মা কা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মা কা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিশন সিটুয়েশন ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হাহোরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পোবু ইদা নে নেবে মাক দুরান্তে নি ইতারে না সাউনি ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপটেবেস তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউনে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডো বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডো নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মাগলাডিয়াক সিএনসি ইদানে মাগলাডিয়াক মাবে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়ে কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জুভেন্টুডি ইন্ডিয়া ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে তে কাতাক আইম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের তেমা হুসি দেওয়ান সোলদার রিসে সিরা তেতে রে ডিয়াকলিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাত্রিয়া সে জবিন তুড়ি দে আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যেতেন কনসিয়েন্টে বা রেলে দাদে যেতেন গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা জতেং আপ্রেনে সিয়েন্সিয়া আপ্রেনে সিয়েন্সি ইডে রিয়ালিটি আরে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুডি ইর আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেনে লাই আপ্রেনে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিন লরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইর আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহো ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কোন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক No sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi educación nebe mak dia itala ya conhecimento nebe mak dia maka ita se labela ia capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade ida nebe maka classe para tu bela garante povo hototo lidio com ba jovem a tu bela ia conhecimento nebe maka dia no ia saúde nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanui nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba joven sira oinsa ia hanui ida nebe maka kritiku, analitiku, no inovativo hasoro kondisan objetiva. Tama saida. Tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção no mos ia fatin hotu tanto ia carreira no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo honune uniku dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudansa tuir hane hare kata ou tuir hane perspektiva kono ba asuntu irane depende ba tenes espiritu da luta tamba usi espiritu irane maka tu orienta ita lihusi kondisan objektiva nebe makita rasik pesquisa, ita rasik halau analisa, lihusi ida nema khaturi tini spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itini povo oprimido sira.
0: Ok, Diak Maloko Vintis, antes ita ba kontinuatan itini programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রাড়ি রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই